0: নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনার দায়িত্বে আছি আমি মুনমুন দত্ত ও সঙ্গে আছেন
1: আমি তাপসী নন্দী। নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধু, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতি বছর 8ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। 1967 সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে এই দিনটি পালিত হয়ে আসছে। সাক্ষরতা মানুষের জীবনের অন্যতম মৌলিক অধিকার। পড়তে লিখতে ও বুঝতে পারার মতো ক্ষমতা মানুষকে জ্ঞান অর্জন, সচেতনতা বৃদ্ধি এবং সমাজের উন্নয়নে অংশগ্রহণের সুযোগ দেয়। তাই নিরক্ষরতা দূর করে শিক্ষার আলো সকলের কাছে পৌঁছে দেওয়াই এই দিবসের উদ্দেশ্য। আন্তর্জাতিকভাবে সাক্ষরতা আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সাক্ষরতার আলো জ্বালাও, সুন্দর ভবিষ্যৎ গড়াও। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল মানুষকে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং সকলের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো। কারণ সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখা নয়, এটি মানুষকে সচেতন, আত্মনির্ভরশীল এবং সমাজের উন্নয়নে অংশগ্রহণের জন্য যোগ্য করে তোলে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমাদের মান আমাদের মনে করিয়ে দেয় শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে নিরক্ষরতা মুক্ত, সচেতন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। সাক্ষরতার বহুবিধ ব্যবহারের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শুধু সাক্ষরতার মাধ্যমে অর্থনৈতিক মুক্তিই নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক এবং মানসিক মুক্তি আনয়নের মাধ্যমে প্রাত্যহিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। কেননা সাক্ষরতা শান্তি স্থাপনে অবদান রাখে এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতা অর্জনে সহায়তা করে। শুধু তাই নয়, বিশ্ব সম্পর্কে ভালো ধারণা অর্জনে সাক্ষরতাই কাজ করে। যিনি লিখতে ও পড়তে পারবেন, একমাত্র তিনিই জানবেন দেশ বিদেশের বাইরে কোথায় কী ঘটছে। দেশ ও বিদেশে কোথায় কী ঘটছে, এটি এমন একটি মাধ্যম যা পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাত নিরসন এবং প্রতিরোধেও সহায়তা করে। সাক্ষরতার সঙ্গে শান্তির সম্পর্ক ও যোগাযোগ এতটাই বেশি যে অস্থিতিশীল, অগণতন্ত্রকামী এবং সংঘাতপূর্ণ দেশগুলোতে সাক্ষরতার পরিবেশ প্রতিষ্ঠিত করা এবং বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়। ভারতে এখনও সাক্ষরতার হার প্রায় 77.7%, অর্থাৎ 100 জনের প্রায় 23 জন এখনও লিখতে পড়তে জানে না। তাই এটা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব হওয়া উচিত। সরকার স্কুল বানাবে, বই দেবে, মিড ডে মিল দেবে, কিন্তু আমরা নিজেরা এগিয়ে যদি না আসি তাহলে সাক্ষরতা আসবে না। এর জন্য আমরা কী করতে পারি, বাড়ি থেকেই শুরু করা যাক। যেমন কাজের দিদি, ড্রাইভার দাদা বা পাশের বস্তির বাচ্চাটাকে দিনে 1 ঘন্টা করে কি পড়ালে বেশি কিছু ক্ষতি হবে কি? তাই আজ থেকেই শুরু করে দিন। অন্তত একজনকেও যদি আপনি স্বাক্ষর করতে পারেন তাহলে আপনি নিজেকে ধন্য মনে করবেন। আমাদের বাবা মাকে ইউপিআই প্রতারণা, ভুয়ো খবর, চেনা শেখানো, এটাও কিন্তু এক ধরনের সাক্ষরতার মধ্যেই পড়ে। এটা হলো ডিজিটাল সাক্ষরতা। বইয়ের আলো ছড়ানো, পুরনো বই ফেলে না দিয়ে কাউকে দিয়ে দিন পড়বার জন্য। সরকার 100% চেষ্টা করলেও যতক্ষণ না পাড়ার শিক্ষিত ছেলেটা ভাববে যে আমাদেরও কিছু দায়িত্ব আছে, ততদিন 8ই সেপ্টেম্বর একটি ছুটির দিন হিসেবেই থেকে যাবে, আন্তর্জাতিক দিবস হয়ে উঠবে না। সাক্ষরতার আলো, অজ্ঞতার আধার ভেঙে জালো জ্ঞানের আলো, অক্ষরের এই সুন্দর পথে সামনে এগিয়ে চলো। হাতে হাত বইয়ের সুবাস, মনে নতুন আশা, শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক দেশ বিদেশ বাসা। স্বাক্ষর মানুষ স্বপ্ন দেখে গড়ে সুন্দর দেশ, জ্ঞান ও শিক্ষার শক্তি নিয়ে হবে উন্নতির রেশ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নিয়ে আজ এই শপথ, শিক্ষার আলো পৌঁছে দেব ঘরে ঘরে অবিরত। অজ্ঞতার সব বন্ধন ভেঙে লাগুক নতুন প্রাণ, সাক্ষরতার আলোই গড়ে উঠুক সুন্দর বিশ্ব মহান। শ্রোতাবন্ধু, এরপর একটু মনোরঞ্জন হয়ে যাক। তো আজ আপনারা শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা আধুনিক গান।

0: শুনছিলেন বাংলা আধুনিক গান কণ্ঠে আরতি মুখার্জি। নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
1: সবকে লিয়ে সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মোদি জি কা সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: अब तक इस योजना से 7 करोड़ से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित योजना के 3 गारंटीड फायदों की जानकारी के लिए अपने बैंक शाखा से संपर्क करें।
3: क्या आप तनाव, चिंता, उदासी, मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिनपास कांके रांची।
4: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1449 या 1800-345-4060 पर।
3: समय पर मदद लें, स्वस्थ मन, बेहतर जीवन पाएं। रिनपास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।
5: फिर एलाम विज्ञापन बिरतिर पर। श्रोता बंधुरा, रक्तदान महादान। रक्त তখনই তার আসল গুরুত্ব বা মহত্ব বোঝা যায় যখন আমাদের তার দরকার পড়ে। তাই প্রত্যেক সুস্থ মানুষকেই রক্তদান করা উচিত। তাহলে সেই রক্তদানে নিয়েই একটা ছোট্ট কবিতা। যারা দেয় রক্ত আজ তারা হলো ধরণীর দেবতা। সুখে নাই কোনো অহংকার, নাই কোনো বড় কথা, নীরবে গোপনে তারা জেলে রাখে মায়ার প্রদীপ। ভীষণ ঝড়ের মাঝেও তারা যে শান্তির রূপালী দ্বীপ। এসো তবে হাত বাড়াই, মুছে ফেলি সব হানাহানি, রক্তদানে ধন্য হোক এই ধরা এই অমর বাণী। রক্ত মানে স্পন্দন, রক্ত মানে নবীন প্রভাত, রক্তে রচিত হোক আজ মৈত্রী এক নতুন জাত। পশুরাও তো রক্ত ঝরায় স্বার্থের সংঘাতে, মানুষ মোরা রক্তদ্বীপ প্রাণ বাঁচাতে সাথে। মহীয়ান এই পুণ্যব্রত রাখবো মোরা মনে আজ, রক্তদানই শ্রেষ্ঠ দান, এই তো মানব ধর্মের কাজ। প্রতি 3 মাসে একবার এসো সবাই দি সারা রক্তের অভাবে, যেন না ঝরে কোনো অসহায় তারা। একটি ফোঁটা রক্ত যদি বাঁচাতে পারে একটি প্রাণ, তার চেয়ে বড় পুণ্য নাই, নাই কোনো বড় অবদান। জয় হোক মানবতার জয় হোক রক্তের এই সম্পর্কে, ভেঙে যাক সব ব্যবধান, ঘুচে যাক সব অন্ধকার। লোহিত নদীর ধারা ঝমনিতে বয় জীবন জোয়ার, রক্ত মেশে রক্তে আজ মিটে যায় জাতকুল অহংকার। কে হিন্দু কে মুসলমান, কে বাঙালি কে ভিনদেশি, রক্তের রং একটাই লাল স্নিগ্ধ ও উদাসী। রোগ শয্যা ধুকছে যে জন ফুরিছে আসছে শ্বাস, তার প্রাণে তুমি ফেরাচ্ছ আবার বাঁচার দীর্ঘ আশ। রক্ত তো নয় কোনো পণ্য, নয় কোনো কেনা বেচা, রক্ত হলো মানবতা, মানুষের সাথে মানুষের শেখা। এক ফোঁটা লাল জলে সুস্থ দেয় চোখের সে জল, ভেঙে দেয় মৃত্যুর বাঁচা আনিস নবজীবনের ফল। ভয় পেও না বন্ধু, কবু রক্ত দিলে কমে না শক্তি, এ যে দেব পূজা সম মানুষের তরে মানুষের ভক্তি। অন্ধকারে সেই ঘরে যেখানে নিবেছে প্রদীপ প্রায়, তোমার রক্তের স্পর্শে সে জীবন ফিরে পায়। একটি সুচ ফুটিয়ে মাত্র পলকের সে তো খেলা, তার বিনিময়ে ঘুচে যায় কারো অন্তিম আঁধার বেলা। মায়ের কোলে ফেরে শিশু পতি ফেরে বধূর আঙিনায়, বোনের কপালে রয় ভাইয়ের স্নেহের সে চাদরটায়। এতক্ষণ আপনারা শুনছিলেন রক্তদান মহাদান নিয়ে একটা কবিতা। শ্রোতা বন্ধুরা, আমাদের জেলাতে প্রত্যেক মাসের 24 এবং 8 তারিখে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। যে কোনো সুস্থ মানুষই যারা দিতে ইচ্ছুক তারা গিয়ে

স্থানীয় এই সদর হসপিটালে গিয়েও তারা সংযোগ স্থাপন করতে পারেন। এবার আরেকটি বিষয় যেটা খুবই এই বর্ষার দিনে দেখা যায়, সাপ। সাপের নিয়ে একটা ভুল ধারণা আছে, সাপ দুধ পান করে। বাস্তবতা সাপ হলো সরীসৃপ, তাদের পরিপাকতন্ত্রে দুধ হজম করতে পারে না। সাপের প্রধান খাদ্য হলো জীবন্ত প্রাণী, তাই দুধ পানের ধারণাটি সম্পূর্ণ অমূলক, ভুল ধারণা। সাপের চোখ সবসময় খোলা থাকে, তাই তার অবিনশ্বর। বাস্তবত সাপের কোনো চোখের পাতা থাকে না, চোখের উপর একটি স্বচ্ছ চামড়ার পর্দা থাকে যা তাদের চোখকে ধুলো বালি থেকে রক্ষা করে। তাই চোখ খোলা থাকলেও তা কোনো অতি প্রাকৃতিক শক্তির কারণে নয়। ভুল ধারণা, সাপের বিষ দাঁতে গিয়ে টেনে বের করা যায়। বাস্তবত সাপ কাটলে বিষ চুষে বের করবার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক, একটি রোগীকে আরও অসুস্থ করে তুলতে পারে। সাপের কামড়ে একমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা হল অ্যান্টিভেনম। সাপের বৈচিত্র্য বাসস্থান। সাপ এমন একটি প্রাণী বা এমন একটি জীব যা মহাদেশ ছাড়া পৃথিবীর প্রায় প্রতিটি স্থানেই বাস করে। মরুভূমি, গভীর জঙ্গল, মহাসাগর সব জায়গাতেই সাপের বিভিন্ন প্রজাতি মানিয়ে নিয়েছে। সচেতনতা বৃদ্ধি বললে গ্রামে ও শহরে সাপের স্বভাব এবং উপকারী দিক নিয়ে সচেতনতা শিবির করতে পারা যায়। সাপ দেখলেই আতঙ্কিত হয়ে তাকে না মেরে বন বিভাগের সাহায্য নেওয়া বা উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। পরিবেশ সংরক্ষণ। সাপের প্রাকৃতিক বাসস্থান বা বনভূমি ধ্বংস হয়ে যাওয়ার ফলে তারা জঙ্গল ও জলাশয় সংরক্ষণে সাপের জীবন বাঁচাতে সাহায্য করবে। বনপ্রাণী সংরক্ষণ। পৌরাণিক ও সাংস্কৃতিক গুরুত্ব দেখতে গেলে ভারতীয় উপমহাদেশে সাপের সাংস্কৃতিক ও পৌরাণিক গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে সাপকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। বিশেষ করে মনসা দেবীর পূজা বাংলার ঘরে ঘরে তো প্রচলিত। দেবাদিদেব মহাদেবের গলায় বাসুকীনাথ নাগ শোভা পায়। এছাড়া সাপের খোলস বদলানোর স্বভাবের কারণে সাপকে পুনর্জন্ম ও অনন্ত জীবনের প্রতীক হিসাবেও ভাবা হয়। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় লাঠিতে পেঁচানো সাপের প্রতীক চিকিৎসা বিজ্ঞানের প্রতীক হিসাবে আজও ব্যবহৃত হয়। এবার সাপ কাটলে কি করা দরকার? সাপ কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে শান্ত রাখতে হবে। রোগীকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। ওঝা বা গুণীদের কাছে সময় নষ্ট করা অত্যন্ত প্রাণঘাতী হয়ে পড়ে। কামড় দেওয়া স্থানটি ব্লেড দিয়ে কাটা শক্ত করে দড়ি বা কাপড় দিয়ে বাঁধা উচিত নয়, কারণ এতে রক্ত চলাচল বন্ধ হয়ে পচন ধরে যায়। সাপটিকে মারার চেষ্টা না করে সম্ভব হলে সাপের একটি ছবি বা তার সঠিক বিবরণ ডাক্তারকে দেওয়া উচিত, যাতে দ্রুত সঠিক অ্যান্টিভেনম দেওয়া যায়। সবথেকে ছোট সাপ হলো বারবাডোস থ্রেড স্নেক। হলো পৃথিবীর ক্ষুদ্রতম সাপ, যা মাত্র 4 ইঞ্চি লম্বা হয়। সবচেয়ে লম্বা সাপ রোড কুলাটেক পাইথন হলো পৃথিবীর দীর্ঘতম সাপ। সবথেকে ভারী সাপ গ্রিন অ্যানাকোন্ডা হলো পৃথিবীর সবথেকে ভারী ও বৃহদাকার সাপ। ভারতবর্ষে কথা বলতে গেলে এখানে প্রায় 270

0: থেকেও বেশি প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে বিষাক্ত সাপ, সাপের সংখ্যা খুবই কম। ভারতে প্রধানত চার ধরনের বিষাক্ত সাপ দেখা যায়, যাদের কামড় সবচেয়ে বেশি মানুষজাতে আক্রান্ত হয়। কোবরা বা গোখরো, কমন ক্রেইট বা কালাচে এবং রাসেলস ভাইপার ইত্যাদি। আচ্ছা, সাপের উপকারিতা ও চিকিৎসা বিজ্ঞানে বলতে গেলে সাপের বিষ নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গবেষণা করছেন। সাপের বিষ অত্যন্ত জটিল এবং শক্তিশালী প্রোটিন ও এনজাইমের মিশ্রণ। বর্তমান চিকিৎসা বিজ্ঞানে সাপের বিষ থেকে জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করা হচ্ছে।
1: শ্রোতাবন্ধু, হাতে একটুখানি সময় আছে, তো আরও একটি বাংলা আধুনিক গান শুনব আরতি মুখার্জির কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, আজকের মতো সাতরঙ্গ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি, মুনমুন দত্ত, ও সঙ্গে ছিলেন
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার।